শ্রোতাও, আপনি আপনি শুনে আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্র সে রিলে কে গে পোয়ার আঞ্চলিক বাতরি এ আকাশবাণী কা হাফলং কেন্দ্র হে প্রস্তুত করতে হে স্থানীয় ভাষাও কে কার্যক্রম। স্থানীয় ভাষাও কে কার্যক্রমে আপ সভি কা হার্দিক স্বাগত হে। ইস কার্যক্রম কে অন্তর্গত সবসে পেহলে হাম আপকো শুনবাতে হে খিলমা কার্যক্রম। ইস কার্যক্রমে শুনিয়ে কুছ ভক্তি গীত কলাকার হে এঙ্গুল জনলি জায়তে ওর উনকে সাথী।